নন্নক সাকোনা ইলেকট্রিসিটি সাইক সামি সিবিসি ইউকে অক্টাক টিমিন উবলুমে থার্সডে অতি লুগো জুলাই 23 তামানে কাটিজিনা আক্টাপসি বাংা রবার্ট কাবিতক